তাত পানাচিনে ঠিক্রমে গোজুক ফেকা দাসং ইসরাঙে এটুন্ডুপ কিয়াচ ফুলখানে এসুঙ্গুর সানাজাত কাজাদা নাজিরুদ্দিন ফুলখানে এ নাদি শরীফ সানাজাত

0: ইবো আগা শনি লেন গস তিং ইসরান দেসকি দুলমানি নসুলগুন সানাজাত গ্যাগার তং সুদির নে চিকতং চিগি পাল্লা রোস্টেল মার গ্যাসুকতে থাপচুস রে লিনচে সে থাকচাত লেন দেন অক্সেল নরেন্দ্র মোদি ইবো সুইডেনে সিক্স কোরে স্কাপসলা শাটআপ সিনা চুচে সিন থাকচাত লেন দেন অক্সেল নে দং গটন বাকে নাঙা জাকমা ইংস সে সুইডেনে জিক্সকোরে রিংসলা সুইডেনে শিলন তং ইয়াম পয়সাল থা জাতে নো গেগার তং সুইডেনে পারে ডেলডুক সিনা খাক ছেনমো ইয়ত খান তং ফুকগ্যাং রিংমে থকনে সামলো সালখান গুনলা মজিন জাতে স্কুজপস নরেন্দ্র মোদিয়া রয়্যাল অর্ডার অফ দি পোলার স্টার ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস তং ইয়াম পর সিওয়া ফুলতে নক স্পন্ব ছেনমোগু নীলদানে ছসপে স্কাপসলা গোস্টং নিসকে ছংলাস ডোসং এর গিউরিচেস জোথাপস ইনোভেশন পার্নং সুংসক্রিপ্তং মিমং স্কুনে পাল্লা ডেলডুক স্থেতে তোরসা মাংপোচিকে কা সুংডো চাতে নক এতু শ্রীলেন নরেন্দ্র মোদি পেহলগামে কা স্থানচিক সে স্পুঙ্গোলে স্টিংনে সুইডেনে গেগাল্লা চোসকুর স্থানচেস পা থুকজি ছে জুনজিক জুকমলা জাহাজ
1: মানবতা কে লিয়ে গম্ভীর চুনৌতি হ্যায় পিছলে বর্ষ পহলগাম মে হুয়ে আতঙ্কি হমলে কে বাদ হমে সুইডেন সে মিলে সমর্থন কে লিয়ে মে প্রধানমন্ত্রী ক্রিস্টারসন কা আভার ব্যক্ত করতা হুম হম আতঙ্কবাদ আর উসকে সমর্থকো কে বিরুদ্ধ লড়াই জারি রাখেঙ্গে
0: কংগ্রেস সে গোষ্ঠং বিডি সতীশে দিন কেরালা মে লোনপুছেন মে ছুলা উনালে না যাচ্ছে নক শ্রীষ্কং রাজেন্দর বিশ্বনাথে দিন নাতো চুচুত অস্ট্রিকা ত্রিবন্দমপুরম মে নাঙা জাতকু টালটিক জাতে ইয়ুত খানে নাঙা খোয়া কোসা তং সাংে উনা কালা যাচ্ছে নক লোনপুছেন মে কোসে ফিয়া মিং স্পাসপে জাতে ইয়ুত খান স্কুজাস বিডি সতীশনে দাং ফিতোয়া উনা লেনচে সে জাতকু সং স্কুলা থুসমি নিশু চাকনি চানে লোনপগুনি ছানে খ্যাপটাক জাতে নক নংলুন অমিত শাহ ছত্তিশগড়ে জাকমাইনি সে জিক্স করে ফিয়া দাং ফেতোকা রায়পুর লা লেপসতে নক আসে থুসমি না সুলতান খান নাংসেন স্কুজেপস অমিত শে রায়পুর তং বাস্তারে নাঙা ডিগ্রিম না ছকসে নাঙা খাকলে না যাচ্ছে নক নংলনে দাকসা আঙাতোকা রায়পুরে নাঙা তুসকাপ জুরপে জাবস্তকস ডাইল চিক চিক মিস নাংসেন মটর খোল সোমাগুন লা ছাদাস্তানতে লামচুগা যাচ্ছে নক টেস্টিংনে খং বাস্তার লাসকতে জঙে নাঙে নাতা নির গামিউলে নাঙা ছুই জাবস্তকস সোনাসে গোজুক স্ট্যান্ডেল যাচ্ছে নক নিট ইউজির গুকসে সাং স্কুলা দিশোক ফিলোগা বিংখানে তোরসা তং ডেলতে চারচুত তংচেস দা মহারাষ্ট্রী লাতুর নে নন্দর লা লেপসে নক ফামাজিগে কা রাঙা পোমে ফিয়া টিভি সুবু পেনে কিমো বুম সঙ্গা নিয়োখানে নিয়াতকাল ফোক দেয়তে নক গেলখা বেলদানে জিপচুত লাস্তি

0: ngatang body nang mind bo ngiska ngam porula nok ngata ux nenches net nang stel kampa lakpa gulche supachi changmangati mindfully janok pata halari mindfully janok patte
1: phantok
0: onale simba jaga chikcha borte zuspu nang ngati sning nang lus bo ngiska ngam po borte juachi tebe phantos po chek mangar gyo kya kazu ngati ji ka last jado ya rang rang suje ta last jo kya pahalale te last jo kan sang manga if yoga jo chespe na ma phantos chin mo nokle
1: kasa June says Nishu Sakshi Gata, and then something chilled and yoga jacksiste, Talus Chuchunga Jingata, Chenjik Tang Eno, then a tables, Latrumanga, Mingchen Gushukjas, Mimas Guni, Zuspo, Transport Boss Chukjas, Semkam Transport Boss Chukjas, if you Mata, Hagos Pelches, Sinjik Tang Inopa, two as Angala, then a Jacques Gaz, the Dingata Hindi Deka, and Jinjigata, Tadikta, then Jinopa. They talk Pina Nija as an instructor Gunin Junang, Yangije. Ayush Lon Kung Shok Na Junang, Yang Ijira Daxi Yoga and Meditation Wellness Center Chok Ne Mimos Punitok Nanga Hagwas Pelchasitoka Chirik Zadin Yodle.
0: Kasachile. Ta International Yoga Day Bo Kitte Nangata 2015 Yang Master Sons Tano Halale. Kao Kitte Nangata Ta Gumata I Yoga Bungata Gyagar Ne Binkanji Halale. Gyagar Is Ukshi Inzerano.
1: Nurkalji.
0: Kasari Nurkalji Inzerano. Tenetio Gyagar Shipotsupa Luzma Gojik Stengangpa Mahala suits Hama Pantos gozete at the International Day of Yoga System no Halale. Talo Chukshik Chukish Chano Lojum Yoga Destin Chano. Kavijas the Muguni Nanga Yore Nankumanga Avianis China and no Yore Pantos and Lenina no Halale Jai Tujindo, Jai Shimiji, Jindo Sujigina. The Talo is Corbungi at the Tia Zadat Nangaje Ika International Day of Yoga Fia Muguni's Grifia Chijik Chuin Yod Molad Natini Handed Days Countdown Boto. Denengaja Daksa National Ayush Mission Chokes Ne Ministry of Ayush Nang Tene Murargi Desa National Institute of Yoga Zityot Kyak Habil Zityot Kyak Sangme Zungdela Tene Online Yoga Halale Online Yoga Campaign Jing Dulin Yotin Royale Tevi Nanku Sangma Mangpo Tusang Tusin Yotin Sangme Tevi Fantok Sanglin Yotin Kau Ketanang Jing Met Bayan Royale Chung Latangs Denok Kau Migunla Pantok Shesifia Tinatsuks Latin Aji offline yoga class, Rang Center, Kashulin Yotinokle, Sujik Dotpa Yot Nashkot Nadix Deno, the name Mimang Poshko Dena Inok Tusina in reality, Pantos Polinina inokle. Tatining a countdown zete Naji e National Ayush Mission, a center in Yotle, Kauketan, Chipo London School, I know, Chikotanit School, I know, Devekang Ajaran instructor Dukes de Sujik Shkyo that Nangchai School, Tugujigindo, Ya, Girgan Jigindo, Ya, Lachet Pajigindo, Man Patenig Tina Aldaldo Jukan, Takore Halale, Matami Sujik Shkyo that Nangaji yoga classes, offline classes, Shulina in Oriale, Deoketanangaji, Marsepo, Naji Intention Bo, Migunina Yogi. Awareness po top chukches, yang yoga pantos po sam yang tu mimang po supalip chukchesi sundus juen ang inle.
1: Kasal tashile. Tanga ta yoga juwa ching yang po daksi nga ta countdown juwa ching yang po ya jamnis chil tani yoga jaksi ching yang po tinna jakha chikir gaif malus ta tani yung nga ta mitse khak chikhala le jaktung mitse gazu nga ta khaji za chesi nga ta dulche shigin la za cha chesin tizuk shik nga ta jaktang la shik gura tzok shiga tani yoga na ngom gyab ches po jaktung nga ta ngay man mitse khak chik gyu shuk chesi pia nera chi mo lin san kan lan gyas la kasa
0: Nyesan kan nal nyesla inna uz juches in nyajagunta international yoga desert pa changma healing shishora no khalale tena ja khachi changma yoga cho anok te ja po changma yong se yoga cho no tena chi chi po chupa maduga international yoga day chupa maduga testing nang ta diring ngatang dulen nang yoten online classes ang dulen yoten offline classes ang dulen yoten te chupa ngatang yoga day chupa practice po chos tena maduga Taken continuously. Down the near Kazukshiga Dulat, Kazukshangeje, time near Pings the Yoga practice, Tra Yoga Defia. Then a time book continuously Pings the Rangamitinang Nehalale. So some are busy at Kerdinga. Rangaso Selajo Keran student Gunaran studying and go busy at Ker. Theo Innang, Rang Zuxpepi Halale, Rang Luz Nang Semspo. ট্রান্সপোলুশেসে ফিয়া তিনি চি চোস তাঙ্গে জুয়া ফুলাত কিং এ জাগুন তোজে জাতি দাসা কাজু শিগা প্র্যাকটিস চুয়াত নাং ফিং টাইম জি ফিংস তে তেনা টাইম বুক কন্টিনিউয়াসলি বোরা জাত তেনি নি জাতা অনলাইন চোস তে তেম শি ফান্তক শামিরাক জিকা নামা বয়ং দু খালালে না জা হাগো মেরা গয়া তিনি চি চোস তাং এলা রাক জিকান বয়ং দু পালে অনলাইন জি সং পাসাং এলা রাক তে তুক শিক ছাত নাং এ জাং আই জে সেন্ট্রে লাশকিও দা জাত লামডন স্কুল লাং এ খোরা জুক স্টুডেন্ট না লামডন স্কুল লাশকিও দা জাত ছাং নি নি খোলা জুক স্টুডেন্ট না ছাং নি দাশকিও দা জাত কারো নি জা মা তোক ফিতো কা টাইম জি টাইম থোবা নাং এ জা টাইম ফিংস দে চি ফেজনা ই ইয়োগা বো কেতে না গাতা লুজ নাং সিমস মিস কে পেম মা ফান্তক চান জি নগলে তিনি জব গাতা লুজ নাং সিমস বো থাংসপো লুসাত না তিনি রং রং লাইফ ইনা গাতি চি ছালা শিক জাদাত নাং হাললে তে বো দেমো চুস্তে চুঙ্গেন চিজ নক পাহালালে তিনি গালতেস রং লুজ নাং সিমস বো থাংসপো মা লুজ দিনি আতা গাতা কিউট কিউট পেকা চো নক কি ইউল চো গজ আও চো গজ বিজি লু নক পালে তা থরি জুক স্পেস সাত মাতাং না হালালে গাতা লুজ স্পেস সাত মাতাং না সিমস সাত মাতাং না তিনি তি লাস্ট বুক কন্টিনিউস বোরগেন চিস মানো খালালে তি ফেং এ জেরাত কিং এ জাগুন কন্টিনিউসলি যোগা মানে কম সে কম নিজা ঘন্টা ফিট ফিং এন দেখছ তো রং আই পিয়া তো নিয়ান চুক দে ফিং চিস তুস মানে চি চুস দেন নিয়ান চুক দে ফিং চিস তাই কিং এ যে
1: ইশু সাবজি না তুস তো ফিট ফিং চি রং
0: চিস 24 ঘন্টা না নেন তা আধা ঘন্টা জি ফিং দে রং আই পিয়া তাং চিস দে তো খাক চনে নক পালে তিনি রং লুজ না সেন্স বো খামস দে বো থাম পে থাং স্পেক লুজ আত না তিনি গা তা চি লাশি চুয়াত না হালালে স্টুডেন্ট জি রং ইন না রং স্টাডি না কো মানে ফোকাস গেলা ছাচিস নক ইয়াইনা যে বিজনেস চকান জি নো রাই জিংলাস খাংলা জাত কান জি গিন্দো চি লাশি চত নং তেল দেমো চুস্তে কন্টিনিউয়াসলি চং ইয়ান চক পালে তেনা জুয়াই নিয়ালে সেন কেন লং গেসা কি নে জাগুন থুক জে জাতে রাঙে মিছে নং নে ঘন্টা চি ঘন্টা ফেত রাঙে লুজ নং সেম সি ফে ফিং আ জাত তেনে জক তু যোগা বং আতা জক তু মিছে নং কুগা পার্ট অফ লাইফ হালে জুস দে প্র্যাকটিস চা জাজ জি জেসেন লে
1: ওলি ইয়ান তাশিলে তাঙ্গাতা নিরা জুয়া ফুল কান নং জি না হালে নি তেনে সুই জি গাতা যোগা জাতে টো গুম কিয়া বা জাতে টো তেনে তে মি না গা সিম্বাস কিত পে গা দোকান জি খালালে নিস পা তেনে তে ও গনি তাইয়াং গা তাইয়াং জি গে চিচক সে না গা জি তে বর কান জি চক সি গা তাইয়ং দো পা তেনে নিয়কটা মি ফিং কান জি চক সি তেনে নি জু চে সি তন তা পতে উন বালে গা তা চিচক সি জি তে বর লুশে সি তা নে রং গা কাদলাস জেনে তে খোর বি না গা তেনে গা তা নিয়কটা জি মা বি গা তেনে স্কিত পো না গা পো মাহল পো বুচুক চে সি না রক ছেন মো জি মা নালে সিম্বাস কিত পো না কাসা
0: কাসা ছেলে গালতেস নি রং জাকতুং যোগা প্র্যাকটিস চোকান জি ইন না তেভে গাতা গাতাই সিম্বা পো চেক স্কিট পো নাং লোলো দিজুকসান তেনে সুজি তাইতে যোগা নাং মেডিটেশন যোগা যে চেস না গাতা যোগা আসন প্র্যাকটিস চন হোক প্রাণায়াম গাতাই উক্সিকা লাস চন হোক গাতাই মেডিটেশন যেতে গাতাই ইজুজেন সেম সিকা লাস চন হোক হালালে তিনি তেও সম পাখুং রংজি নি সিম্বা লোদ লোদ নাং মি পাপস মুজিক রংজি নি গুরা নকলে তিনি সুজিক তেও মেদ না গাতা রং রং রং রে বিজি লাইফ ইনাং কো স্ট্রেস নাং ডিপ্রেশন জেতে দাং দুনিয়া হালালে ছিমি না চুংচে চুপা তেও কমন জি গুরতে দুক স্ট্রেস ছাচেস ডিপ্রেশন ছাচেস দে লাস চুংন জি টাইম কা মাদুব না এনজাইটি ছাচেস হালালে শো ইয়ং ছেস একদম সে তে গাতা যোগা চোকন নাং মা চোকন না তে ডিফারেন্স পো গাতা পাতা ছানকলে তেনে গাতে নেরং রেগুলার যোগা জি প্র্যাকটিস চাত না নেরাই সিম লুলুদ লুস তেনে কা অফিস গি না নেরং লাস্ট চাত না নেরাই থপং নিয়া বল দে মোচস্তে থাকুয়াম পো স্কিপ পোয়াম পো লাস পো লামুয়াম পো ডুবেন ছানো খালালে তা একদম সে সোমিয়ং চেস তেনে চি ফ্রেগিয়ংস তে ইয়া স্ট্রেস ইনা লাসি চুয়াত না তেবে রিজল বো ইয়ানে ডুকডাস পাঙ্গালি গিয়ং চে মানো পালে চি চুস তেন গাডবার চি ছানো কাতে সিম্বা লুলুত ইয়াম পো তেনে রেমো স্কিপ পোয়াম পো চুয়াত না তেবে লাস ইয়াং রিজল বং মা গ্যালা ইয়ান টাইম গা ডুব চেস নং চি ছাং মা চিরকা নং জিন ডুবেন ছানো লে তে ভিয়া মা খাক জানেন নং সামা লাগলে
1: ইয়াং চি চিকলে তাঙ্গা তা জুগদু যা চুয়াসা হুন না তেনে গা ইয়াং ইটিওয়া বো টিচার্স বুক খাকচান জিক চক সিক ছরাক চিয়াজে না মংপুর নাঙা তুই অন্দ পাই যোগা বো ইচ্ছান যে ছাকান যে কাউলা সেমসে রে তুই অনি চৌগসানো কাউ তিনি সানাং ছাং সিং ইন না লো চাম সিং না ঠুগু চাম সিং না ফালা চৌগসানো তিনি গাত পুয়ো টু নাং জি না চাম সিক ছু পিক চো চেস লো গুংলে ছাত চিগিও দে নকলে মানে সু ছাং মে চো চেস বো নগা গাজুক সিং নক তেস কর জিয়ানলে
0: কাসালে ইয়োগে নাংকুয়া ছাংমে সাং রেমো বো ইউ ইউ নকলে ই নাংকু আতা এজ লিমিটিং মানে মেত কেকলে শুনে তাস্তে ছিনমো চুপা সু ছাংমে চুচিস সু ছাংমা জোগো শেষে কি নকলে জোগো শেষ কাকচানে নক ই নাংকু আতেনে ইউ ঢু ছুনি নক চুং ইয়ান জিস মেত কেক ইউ মি ছিনমো সংস্তে নক তাই ইউ জেসিং আতা জিম জি চক শিগিন না তা মিডল এজ চক শিয়া মানে চুং ইয়ান মানক পালে ঢু ছুন গু না বে থেরি খুর ইয়ান জিস মানক গাসা জি গাতি জুকসপে সাতাং চিস মানক হালালে তে ফে ইয়োগা বে নাংকু আতেও মেত কেক গাতাং ছুনে তাস্তে ছিনমো চুপা সুজিক চুয়াং chunang dik stu nukaya le. Iwan sujik nga ta napa jik juk stu yodo, kong lang stu dulnya na meto, nga ta kursi ka duk stu chunang dik stu nuk. Ya kursi ka duk stu asan pranayam gunchu chis. Tina kursi kang duk nga na meto, nga ta asan mamang po itke, nga ta ngilte chuchis.
1: Matse
0: ka duk stu ngilte chunang dik stu, se ka juk stu nga ta yugzani ka juk stu chuchis. Ka body part a problem yod, ya ngeja chi te uksne chesi problem hala asthama zete yuano khajiga. Te guncho nga ta BP problem yod. Tine te gunchu nga me piyama pantokshani nga chale.
1: Tene ngirang yoga and meditation wellness center yoga instructor tashi dolkal re tere lumtin khae degree minas kyo da za te tene yoga judges po cham sik phantok chanji gin puja po ma changme phe alale ya che chum changme phe cham sik khak chan in den dak sing is sims kham tang lus kham transpo bo che se phe yoga cham sik khak chan in phantok chani tes ko la ngina jip sal tang ne po mola za ngira yang lan chik thuk je che chule
2: kasa chundule tene daksanga ta ti vatil ne degree bus sana jachu songle
3: kasa ju
2: ne stingjuk pe ka ngata kunje tul me sala jat kani ilu bunang epo ngata skang gospa juin julie sanmo deleks